0: বিদে ওই বিদে কে গর্দে তে এত্রো মানছে জমা হইছে কি ঠিকাইছ না
1: আউদিছু আউদিছু সু আউদিছু কিনা না বলি কি দিই মাসন না
2: কিনা বলু তো আচ্ছা না এত্তি পছে আর ওই মারা খবর দিন ভয় আর কি হলাই না হজুরকে বলি মানছে
1: বলি গাই তো ভাই আছে
0: আর ইতুই তে কে বার দাদা।